কুরব্বা ফাওয়া কঙ্কশরী মোড়া থাকে চাই লে আয় উর মহাই আব্বাহ ফিয়া এহিম ফরা তিগে নঙ্গনে খথিলা থাকিচে ফাহে নুকিয়ে মন্তির্বে দেখোল বেরুমে আদি হদ্দু ফাহন আলা দিউমেন্নতি মজবুর বেজ্জে মিহা দন্নাশে ফাহে হমকশরুম আব্বাহ ই গিন গিনে ফা ফুসবা রহিম ওন্ত রসকলাঙ্গে।

আদি হামা কাশাওয়ারুং আখরতং ঈমান ওয়া মিহুনা ওয়েন দিনি আযাবে তিমান রাসখলাঙ্গে তৈয়ার করে বিকমগে খবর বিসমে।

0: সাপোর্ট করলাম বেগেন গোস মেহির ইদো
1: মামা মেন টিম উন তুমি গড়ি গবা দামানি
2: দাদা
1: কোন টিমে মোলওয়ানি হিওয়ানি বালালাফ
2: মামা মেন টিম হিওয়ানি
1: এহেন তা
0: মামা মেন তো
1: এমা দাতা মেন সুমিত করেনি মামা মেন টিম মোলওয়ানি কামাই গে
0: এহেন বি মা হিঙ্গা দো মাসেক্কা তাগেন কোরিয়া দামা তৈয়ার তো মাসেক্কা তা
2: দাদা
0: দাতা কল্লা নেঙ্গে সুয়ালে কলিমা জবাব দিনিম গুরুত দিনমগে ফুরসত অর্ণান এহমিমা যশাগে সওয়াল কি ঈদুগা কাতিলেবে জানওয়ার কিয়ানি কোন নামেন হেয়ে সদাগ্যাং হেয়ে ওহিয়া হেয়ে
2: ওহিয়া
0: বারার রাঙ্গাল বারমল বারঙ্গা ভা জবাব দিনিম হেমিমা যশাবে স্মিদানি গুরুত্বগে লিস্ট হেমিমা প্রোগ্রাম আড়ো হালচেঙ্গে হেম যশায়ে গুলালানা ಗುರುವತುಂ ಹೋವಿಜ್ಜಯಾಮು ಇನಾಮು ಬಲಾಣ್ಣ ಓಕೆ
1: ಯಶಯ ಅದಿವೆ ಸಫರ್ ಈದುಂ ಬಾರಿಕಿಗೆ
0: ಈದುಂ ಬಾರಿಕಿಗೆ
1: ದತಮೆ ಮಾಕಿ ವೇಲಾಣ ವರ ಬಡ ಶುಕ್ರಿಯಾ
0: ಬಡ ಶುಕ್ರಿಯಾ
1: ಅಲಿಯ ಸೆಂಟ್ರಲ್ ಪಾರ್ಕ್ ಗಾಮ ವರ ಫೋರಿ ಗದಕೊ ಮಿದನಿ ಹಿಂಗ ಎಕ್
0: ವಿಸರ ಕ ಬಲಾಣ್ಣ ಕಮೆಂಟ್ ನ ಹಿಂಗ ಅದೋ
1: ಎಸರ ಅದೋಗೆ ಖಬರೆ ಬಲಾಲ
0: ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಂ
1: ಎಮ ಮಿಹಾಯ್ ಸಾಬ್ ಆರ್ಗನ್ ಮೇ ಅಜಮೆಣ್ಣ ಹವಾಲ್ ಕೊಲ್ಲಾಣ
3: ಟೊಮ್ಯಾಟೋ ಅನಾನಸ್

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করেবি বড় তিফাফত হোক তেরিয়েং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানাল ওয়াফা রিশওয়াতাকি একামুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুম একাকু আনিককান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিককান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফরিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেওমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু কুরেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

আসসালামু আলাইকুম বারাকাতের আলহাইদ গেহে ওয়েদুনতা লোবেতে এহুনতেরিনা লোয় পাইকোয়ারিস কোরা মিরে গে হাদিয়াগ ইন্তিজারুগা তিব্বেবি এমহা বেফুলুনা মারহাবা দানওয়া মিরে বেস মিয়তি তিয়া এমমে বেফুলুন গে হিতাকা উফাওয়িরকং গে নিস্তেন ফাদা হাদিয়ায়ে মিরেবেস মিগে নেস্তেনি রামলোন মহা হাসাকো দিভে রাজ্যে গডুং কুরিয়া গেন্দা কুরুয়াক মুবারাতু গহিমেনে ওয়াহাকে ওয়াহাকাগে নামকি এহান্দান্ত মিহিতু নুফিলানে ওয়াহাকা লিউবি হাদাল নোলিবারম ফার কেওবালুগে আব্দুর রশিদ আব্দুল লতিফ ওয়াহাকা হুশালা দেনি ফাতমত সিনাত

0: আদি দুনিয়া আড়াফা আড়ুখামুগে নামুগা থিবুমাকি এওরেং আমিল্লেং উফেদ্দি কামেকে একামাকি তিমান রাসকালাঙ্গে এওরেংগে মচ্চা ওয়াজিব কুরাওয়া ফাওয়া কামেন নুনে এহেনে কামাকো একং এওরেং ফেশি আল্লাহু গুরুহি ওয়ডিগাতুং এদিগেনে ফাহে এওরেং হাক্কু গতুগা একামার রাক্কা তেরিওয়াং ভি ওয়ারাকা রাক্কা তেরিয়েন নুয়ে ফাহেতিমান রাসকালাঙ্গে এওরেংগে তেরেইং ঈমা ভি মিহুন্নং এওরেংগে দারুমা দেভিমে আদি এওরেংগে তেরেইং গিনা মিহুন্নি ফাসিকুন্নে عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الله لا تكن مثل فلان كان يقوم الليل فترك قيام الليل متفق عليه ماني মেং আল্লাহ এ দে বফায় কালুন রুসুল্লাভি আমর ইবনে আল আস গ দরি কালুন আব্দুল্লাহ গ ফানু গ কিবেং রিওয়ায়ে গ ভে একলে গ ফানু বিদাল ভি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিমন্না ইন হাদিস কুরভি এ আব্দুল্লাহ এ এবেনি মিহক ফদাইন তিবা নুয়া হুশিকামে এ না রে আলুকং কুরম ফেশুম ফাহু এ নামাদ কুরুং হুট্টা দিয়ে عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله تعالى أدومها وإن قل متفق عليه واللفظ لمسلم মানে মেং আল্লাহ একমনা ইয়া রাসূল লভি আয়েশা তু গফানু গকিবেন রিওয়ায়ে গেমবে একমনা বিদালবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবি আল্লাহ তাআলা গে হযরতু গা এম লবুয়তি কাম বড় আমলকি আলা একমুগা দেমি হুরজ্জে কামেকে এই কুড়া কামে কামুগা বিয়াসমে ভিমা হেউ কামে কুরম ফেশুমা ফাহু একং হুট্টাল মাকি একগতক বেস কোগেম ওয়ানে কামেন নুনে
1: সালিহুঙ্গে বাগিচা দেমি বায়াদানি বাবগে সরহায়া মিয়াদগে প্রোগ্রামগা আলমেন গিনেস্তেম মেদানি ফতুগে আড্ডি হেবন বাবু মি বাবকি এমিহা কুরমং আদ কফাবা হেও আমলে হুট্টান লমগে মুহিম কন্নঙ্গে বাবু বাবগে সরহায় বল্লাল দেম মিয়াদগে প্রোগ্রামগা বেরোডান দেবনি আশরেখ আব্দুল আজিজ হোসেন বেরোডান দেবিতি মারহাবা আদি শুকরিয়া
2: আমলিগা হেয় আমল তগা দেমি হুরুমা ওয়াহক দকওয়া মুআল্লিফ ইয়াতা হাদিস সূরাতকে সোলোবন আয়ে গিনাসা মি আয়াতুগা মিগে মান হিঙ্গেজ ওয়ার রিতকো মুনেবিগে মিগা মি ওয়াগো তকি হাকিকাতুগা মি দক্কানি বাইগে কারিয়া নসিহাতিন আওমাফওগা নওয়াতা হিদায়াতিন আওমাফওহুগা ইয়া এগা হিফাগিন কুরিয়া দিওমুগে ওয়াহক ইয়া হিফাগিন কুরিয়া দিওমুগে ওয়াহক হাকিকাতুগা মি আয়ে বাবা লেবুনো খামাং এলুমেরি মি তাফসিরু কুরআন ওয়া ফোনের ইবনে কাসির মি দাআলু আনি মি কুরআন বাবা লেবুনো তা দোস কোলেগে তেরে গাওয়ার কুড়ু মুদ্দতে গে তেরে গা মি আই বাবা লেবিজে বাবা লেবুনো ইরুগা মি অন্ননি মি গা আলামি আনিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে যিকর আই হাদান কদি বিতাকিচনো তা কি কুরআন এবাম হুম গে হিত্তা লেবেক নুয়ে হেইয়ে এয়া মাডুমা তিরিওয়াক নুয়ে হেইয়ে আদি হাম এগোতা মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকুর কুরমা হান্দুমা কুরুম মাতিগে এমি হুন দেমি হুরে এগ মচ্চা হি লেবেক নুয়ে হেইয়ে দেন আল্লাহ মি আঙ্গাওয়ানি মি এবেগে মচ্চা ফৈবাওয়া লেভি এমিহুন গিনা দুয়াস্তকে উমা ফহুগা এ হাঁদানাতালা এ বাদল কুরি মিহুঙ্গে তেরেন তিয়াবাশে এম বাবা গুলুম এ বহুড়িতা বাবা গুলুম মিহুর ফেনের কিনে এই হে আমল তাকে কুরমুং আস এবার দু কল্লাফা এমি এহিং কামে গে থেরে আমি